0: क्लास तुमक वा भी
1: अमला फुंदेल उन डा पारा पोरम ने सिस्मिया फिर नुदन फार्चावा आजुला सेने मातिवियन सीरा बे सेंगा मन फाई ताकोस नाफ्चारा कारण नोट्सन देते हैं मातिवियन तां सीरा बे मन रूस ची देवे ची मारा का फं वही तयार ले फंक्शन तनान ना योम लियो ने फा फुट्राफ्शा सनानियन ना वही तबे मिसी आज चेरी ना यार इतम तनान चीरा पेरु देवान अचारा ना आज को तो फॉलो अंडरने देवे अन फंड रेशन सारा या भी योनी वन फा दीवान सिंडी या फा देम बंबीला मंजा या तान ना सारा या बंबीला तुपना देख चं सारा या भी योनी वन से फा दीवान सां जिंदा जिंदा मसो फालनार tokony mandray tanana mihitsy ny tsirairay avy a anivon' izay fahadiovana sy ny fanajana ny fepetra rehetra
2: madio satria tratran'le misy tsy manao kasibosy zany dia lasa madio ny tanàna mafinaritra misy voasazy ireo olona zay madio ny tanàna amin'izao ny lalana aloha betsaka ny simba zany hoe misy an'le ezaka zany eo amin'le fanampena anazy zany zany hoe tsy tena vita anina fa tipitopy mborina tapitapenina zany
3: ohatra mbola tsy de tena hitako misongadina tsara aloka ohatrany eny aminay avy zao tsisy fanaripako tokony amboarina ny lalana de asiana fanaripako satria ty lalana ity zao a mandraky ity ny androany de io ihany mbola eo fa mbola tsisy fiovana mihitsy zay any zao matsy ny teny hitako satria ty mifampiasako andavanandro
4: ny fahadiovan'ny tanàna aloha zao dia mba efa misy andre mpamafa reny ny faritra ambomena zay aloha ny hitanay amin'ity a ary ny fahadiovana manaraka hitako koa nefa aloha ny amin'izao dia fese ny wc publika tena tsisy ato amin'ny quatre chemin nefa zay tsy tompo tanàna daholo ny ato a misy ny mpiavy misy ny lavitra makany avesen'olona tsy avelany mihitsiny zay satria misy lakile daholo ny vesen'olona rehetra ka zay ny tena mba angatahanay sy etaninay anay zao avenesatsy io no varotra ety ny mahita toerana nefa raha andeha ivoaka mana anetaneta be anatsahakely mba lasa voaka fa tsy mahita n'izany pipizana zany na ivalanana rano ary tsy mahita n'izany anay fa tena mijalo mihitsiny zay aloha hitanay tena mampijalo anay eto amin'ity toerana ity
5: efa manomboka madio izy zao e efa manomboka madio izy zao satria teo aloha izy aloha tena maloto de maloto fa amin'izao efa tonga dolodolo ny mpiasa mandeha tsara ny kommune de mizotra ny asa rehetrarehetra ny olona koa mila tanàna madio fa rehefa tsy madio ny tanàna de manjary maloto koa ny olona manjary maloto izy rehefa maloto ary rehefa madio izy de mitandrina sy ara-dalàna koa
6: ny ben'ny tanàna aloha zao de efa miezaka manadio n'la tanàna de hita hoe misy fiovany a na ny zavatra ahita maso azy de hoe misy fiovany tokoa satria raha hoarina amin'ny avaratsiany izy zao de hita hoe tena efa milamindany tataloha mitohana be ny tomobila am'la lalana rafy nefa zao efa tena hita hoe azo na ny elanelana ny mpandeaza de otrny efa milamindamina ny fanatsarana tokony atao akoatra ny zavatra efa vita aloha de ny eny ny tanàna zany tokony hoe tokony mba isy ampandrosona kokoa mihoatra zao zaharika efa hita hoe zaharika efa vita zao de tokonymbola tokonymbola androsony izao zany tsika na ny tena marina satria hoe atsirabe tanàna madio
0: saotra tomboko lahy saotra tomboko vavy.